0: সিগন্যাল হিসেবে আছে, চতুর্থ মেয়াদ হিসেবে আছে। আর যদি আধিকারিক নেগেটিভ সম্পর্ক হয়ে পড়ে তো গুজরাট রাজ্যে আরো আরো দাবি নিবেদন সিডি আর্জিকে আপনি করে ন্যায়ালয় দেশে পৌঁছো। ফোন নম্বর 0 সম্বন্ধিত জেলার নিবাসী আদি কালেক্টর সিংহে তেমন অঙ্গনবাড়ি কেন্দ্রবাসী ছ মহিলা ছ বর্ষ সুদিনা বাড়িতে সেগারবাংলা তথা ধাত্রী মাতাবাড়ি মাতা বাড়িতে কোন ফরিয়াদ হয় তো সম্বন্ধিত জেলা পঞ্চায়েত ও ফরিয়াদ বিভাগের আধিকারিক সিংহে আর্জিকে ফরিয়াদ করে শেখাইছে। আর যদি আধিকারিক নিবাসী সন্তোষ না হয় তো গুজরাট রাজ্য এবং আয়োগ দাবি নিবেদন সিডি আর্জিকে আপিল করে ন্যায়ালয় দেশে পৌঁছো। ফোন নম্বর 0
1: ಕನಕಮ್ಮ ಹರಪಶಿನಿ ಪ್ರಸ್ತುತಿ ಪುಷ್ಪ ಹಂಸನ ಸ್ಪರ್ಧಾ।

করিনা ভোজ কেমন আবার সেরা চাবি রাহাছ রাজা করিয়েছি সন্ত বাণী কলাকার ছে নারায়ণ স্বামী অবতম স্বর্ণ প্রথম সময়ে দাসী জীবন নিয়ে আলোচনা

আছেন, আমি তো ভয়ে ভাষণ মোবাইল অ্যাপ দ্বারা ভাষণ কর্মের একটি রেকর্ড মারিতে তোমার বড় বড় আওয়াজ না যেখানে রসিদ ভরবে শতাংশে তথা ফরিয়াদ না ভরবে শতাংশে আমি জোর আর্জি কারি না নির্ণয়তে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য আইন আয়োগ বাঁধের ধরনে সিডি আর্জিকে আপিল করে ন্যায় ভরবে শতাংশ ফোন নম্বর 07932438849 শুধু তবে জানো।

আছে, যেমন কোয়াডকপ্টার, চারপাল খাওয়া, হেক্সাকপ্টার যেটাকে ছপাল খাওয়া, এরা জিপিএস সিস্টেম, ক্যামেরা, সেন্সর, দেওয়া ছাপা মডেল, টাকা না পাম্প জড়ি শেখা আছে, এগুলি অ্যাডভান্স মডেল না, থার্মাল ক্যামেরা কে এনডিভিআই সেন্সর পর হয়েছে।

যেটা আপনি ডোনেশন, তো বন্যার মাধ্যমে থেকে খেড়ুত জমিন নিয়ে চকসাইথি সার্ভে করে শিখেছে, জমিনের নকশো, তিনি উঁচাই নিচাই, ভৌগোলিক মারখু জানি না।